আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন তাজি হাকাইকি আনওয়ারিকা যাতিয়্যা ওয়া সিররি আসরারি তাজাল্লিয়াতিকাল কুদসিয়্যা মান তাফাজ্জারাত মিনহু ইয়ানাবিউল হিকামিল ইলাহিয়্যা ওয়াল মাআরিফুল লাদুনিয়্যা ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিনা আত-তাহিরিনা ওয়াস সাহাবাতিহিল গুররিল মায়ামিন ورضي الله عن شيخنا التجاني وعن جميع خلفائه واهل طريقته مكي جوليدي غناو بانيو سانتي يالا جولي سي يوننتي بي صلى الله عليه وسلم جولي سي اي نيونم اك صحابام